0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: শ্রোতা ভী আজ আপনার মানুষ নিয়ে আসিছু মনোরঞ্জন কার্যক্রম। এই কার্যক্রমে আমি কিছু গীত শুনবা, তা সহিত কিছু সূচনা বি পাইপার।
1: তাহলে শ্রোতা ভী আজ আমার কার্যক্রমক আগক নেবা। সুখ দুঃখ গোটে মুদ্রার দুইটি পার্শ্ব। আমি সংসারে ঘর করিছে মানে সুখ বি অছি, দুঃখ বি অছি, কিন্তু আমার অনেক ভৌণী অছন্তি যোমানে কি সুখরে অতি খুশি হয়ে যাতে, আউ দুঃখ আসিলে ভাঙ্গি পড়ি যাতে, যদ্বারা সেমানে মানসিক ভারসাম্য হরাই বসন্তি। কিন্তু সবুকিছি সহিলে হি আমি আগক বড়ি পারিবা। সংসারে ঘর করিবা মানে কেবল সুখ আশা রাখিবা বিলকুল ঠিক নুহ, বরং যেতবে কষ্ট ও বিপদ আসে আমি সেই সময় ধৈর্য সহিত সহিবাকু পড়ে।
0: এই জীবনযাত্রার ছোট ছোট অসুবিধা ঠারু বড় সমস্যা আসি থাকে, যাহা আমাকে দৃঢ় করে এবং জীবনর সত্য শিখায়।
1: তো কষ্ট সময় আমি সহনশীলতার সহ রহিবা, ঘরে রহিবা মানে একাঠি হসিবা সহ একাঠি কান্দিবাকু আমি প্রস্তুত হেবা।
0: পরিবাররে পরস্পর সহ মিলিমিশি রহিলে যেতে কষ্ট আসিলে মধ্য তাহা হালুকা ভাবরে দূর হয়ে যাই থাকে।
1: পরিবাররে প্রত্যেক লোক অন্যর ভার বহি হালকা করে দেইথান্তি, এই সব শিখিথান্তি পরিবাররে যদি ছোট পিলা মানে থান্তি। আগামী দিনরে পিলা মানে বি কিছু অসুবিধার সম্মুখীন হলে সেমানে চতুরতার সহিত পারেই নেইথান্তি।

0: আলো রেডিও শুন তেরবা সরতে ভাই বুনি মন খে মুই ঠি বুরু আর মোর সঙ্গে আছে আমার খাইছে জিত্রু
1: জোয়ার কর দেলুনি
0: জোয়ার লাগো ভাই বুনি মন আজ তো খাইছে খাইবার কি আজি
1: আজি রবিবার
0: রবিবার হ্যাঁ চলমন আছে কি নাই বলি ফাচার তে এই রবিবার কে ভাই বুনি মন রেডিও মেলি করি সম্মান পাঁচ ঘন্টা ওর দেখে বসে রে ভাই
1: হ্যাঁ
0: খাই কিনে বলে রেডিও কে পাচারু আছে
1: হয় হয় হয়
0: রেডিও কে দাঁড়ি করে বসি রে ভাই এনে ফোন কে মিশা দাঁড়ি করে বসি রে ভাই
1: বসি রে ভাই
0: খের দাই আর মিশি খের দিয়ে আমি ফোন করবো আর পাচারবো বলে করি জাগি রে ভাই এ জিত্রু এ যেন থোপ যেন তারি এলানি বেল নাইনি তেবে কোন বাটে গালেশ্বরী পাতাকে বার্লেশ্বরী খন্ডে জাগরতে এবার সে খাইছে গোড়ে ফান্ডে ফিঁধবার ই খাইছে সুতার কামিজ মন ফিঁধবার সে টেলিং খাই খাইটা বলবাই নাই কি সে পলিস্টার ফরার এসি সেটা মন ন ফিঁধবার গরম জবর এসি আর ই মুন্ডে টোপি উঠ লাগাইবার নলে মুন্ডে বান্ধা বান্ধবার আঁকি আনে খোলা চশমা যদি আছে বলে লাগাইবার আর ই খাইছে পানি গুড়ি ধরবার খাই ফাই বলে এজন ফানি আমার গাগড়ন নি জন সুখী যাইছে নাই কি কে কারা কে সেটি গুড়ি জন্তি সোস লাগলা কি কাটা লাগলা খন্ডে লাগলা নি বলে

0: টোকি বানকার কাজে আছে যোনটা কি আমার বিপিএল ধারী মন আমার দারিদ্র সীমা রেখা তলে রে ভাই সে সব লোকের কাজ ইত্যাদি সে জাতিপাতি না আসে ভাই জন মন পাঠ পড়বাই প্লস থ্রি পাস হবাই সে মানে সবকে মিলছে
1: এলে কইবাটা তুমি কাটা বলে টোকি এরবার আছে দলম চানর নি আরম্ভ করি করি পাঠ পড়বা তাকে প্লস থ্রি পাঠ পড়বা তাকে তাকে পাঠ পড়বা
0: মিলছে 21 বরস যাক 21 বরস চলে সেমানকে মিলছি ডাবু
1: আলে বাবু বড় নিমান খাতা কই দেলা আমার ভাই বোন মন তো ফোন করলাই সেমান মিছা জানলাই নয়া যোজনা গুলা আইলানি সে নয়া যোজনা আইলে সরি সব এটাকে গ্রহণ করত আলে জবর জবর ধন্যবাদ এন্তারি আইলাস আমার লগে আরি কইলাস আজ তো আর বেল নাইনি নইলে আরি জবর খাতা হইতো গা এ জিতরু আজ আর বেল নাইনি
0: বেল নাইনি
1: নি বাবুকে ফাদাই কোন্ডে চাড়ি আসু ই জুতে বে বললি
0: বাবুকে নি জোয়ার কর দে
1: আরি আলে জোয়ার লাগো বাবু
0: জোয়ার
1: আলে জোয়ার লাগো ভাই বোন মন গালুনি
0: জোয়ার জোয়ার।

শুনছেন প্রিন্স কথাচিত্রর এই গীতটি। কণ্ঠশিল্পী মানে হলে আতিফ আসলাম এবং শ্রেয়া ঘোষাল। গীতারচনা করেছেন সমীর, সঙ্গীতরে সাজিয়েছেন সচিন।

রূপকান্তি দেখ দরিদ্রাণী ভেক, রূপকান্তি দেখ দরিদ্রাণী ভেক, উষ্ণ বিনু

কিনা কিনু হয়ে আনা বৃক্ষ নাম বিনা বন্ধু মত মোর বন্ধু মত মোর সবুঠারে কুহাইছি সুন্দরী কোয়রা।